0: আরে উল্লাসকর কোন বারম্বার সেই কথা কই চলিছি
1: উল্লাসকর দত্ত পাগল হয়ে যাইছি আট দিন তাকে উল্টা ঝুলাই রখা গলা ঘোড়ার তেল পেড়া মনা করিবু সে বাঁধি তাকে ঘোষরা গলা রাতে সারা বিজুলি করেন্ট দিয়া কিন্তু জেল অধিকারী বারি এবে ভাবুছি যে পাগল হবার মিথ্যা অভিনয় করুছি
0: সার করছি ইন্দুভূষণ বেকরে দৌড়ি দিয়ে আত্মহত্যা করেদেলে
2: এই প্রভু ই কোন হচ্ছে প্রভু উল্লাস কর ইন্দুভূষণ এমন সমস্ত রাজবন্দী বাড়ি রয়ে সারে উঠান ইন্দুভূষণ কিতে মাড় মারিছি ও ইন্দুভূষণ ইন্দুভূষণ হে প্রভু

0: আচ্ছা সাওয়ারকর, তুমি কেবে আত্মহত্যা করুছ?
1: আপনার পরে
0: মু জানিছি এই জেলে সবু ধর্মঘট আর বিশৃঙ্খলা তোমারই প্ররোচনার হচ্ছে। লোক কাম করা মনা করছেন, বাংলার নানী গোপাল গাধেবা খাইবা পিবা সবু ত্যাগ করে দিয়েছি। বুঝাও তাকে, বুঝাও, আর সে মরিযিব।
2: কে মরিবা চিন্তা আপনার মুন্ড কেবেঠু পশিলা?
1: ষোল সতর বর্ষর সেই যুবক কেতে নির্যাতনা দিয়া যাইছি তা তো আপনার জাণিথিবে। সতর বর্ষর জনে পিলা খোঁড়া টাণি পারিব তো? তাঠু কম্বল ছড়ি নিয়াগলা, তা লুকাপটা চিড়ি দিয়াগলা, এতে শীতরে সে বহিরে কোলা ধরে পড়ি রয়েছে।
3: চল চল সাহেব, এই পরমানন্দ কাম করিয়া মনা করুছি।
0: হইরে কুকুর, তো কাম কাই করনু?
4: এ সাহেব গালি দিওনি, মু কুকুর নুহে মনিষ।
0: মনিষ নুহে, তু কুকুর ছুয়া।
3: হক এই এই তু বাড়ি সাহেব চাপুড়া মারিলু?
4: বাড়ি রাজবন্দী মানক সহিত ভদ্রামীরে কথা হুয়, মু ঝান্সির পরমানন্দ, মনে রাখিব এ কথা।
0: নেই যাও তাকে, সে কই বন্দী উল্টা ঝুলিয়ে দিও।
1: এবে যাই বুঝিলি, এই জেলে অনেক থর মতে মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করিবার ষড়যন্ত্র করাগলা। কেতবেলে মো কোঠরীরে ছুরি রখি, তো কেতবেলে জাল চিঠি দেখে, কেবে পুনি মো কোঠরীরে ছড় কাটি দে। আউ নিজের অনুগত মানকঠারু মতে অভদ্রবাসরে গালি খুয়াই অনেক থর অনেক থর মো স্বাভিমানকু ভাঙ্গি দেবার চেষ্টা করা যাইছি। আরে আস আস আস নানি গোপাল, এইটি মো পাখকু আস।
5: সরকারজি, হ্যাঁ, ইয়ে অন্ন জল ত্যাগ করে দিয়েছন্তি, এবে তো কথাবার্তা বি বন্ধ করে দেলেনি।
1: নানি গোপাল এটিকে আস, মো পাখকু আস, আস মো পাখকু, মো সাঙ্গরে বি কথা হবনি। তুমি পরা বঙ্গলার বীর বিপ্লবী, মু শুনিছি বঙ্গ বিভাজনকু অটকাই দিয়া যাইছি, একথা শুনি মু বহুত খুশি হলি। তোমাকু আহুরি বহুত করিবাকু অছি, আউ সেসব করিয়া পাই বঞ্চুয়া তো নিহাতি দরকার। মু যেতবেলে শুনিছি যে বীর নানি গোপাল খাইয়া পিয়া ছাড় দিয়েছেন, মু বি অন্ন জল ত্যাগ করে দিয়েছি।
6: না

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শেষের শিল্পী অঞ্জলি মিশ্র, সে গাইছেন অরক্ষিত দাসঙ্ক রচনা।

0: এথিরে পরিবেশন করেছিলে মোহাম্মদ শাকিল আখতার, আব্দুল ওয়াসিম, মোহাম্মদ গাস, মোহাম্মদ শ্যাম এবং মোহাম্মদ সাওয়াজ। বাদ্যযন্ত্রের সহযোগ করেছিলেন হৃদয় কুমার বাসাক, যুধিষ্ঠির দাস এবং দিল্লু।
1: প্রচার কল সঙ্গীত রূপক ঈদ উল জুহা।
2: মন কি বাত হ্যায় জন জন কি, সবই কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখে রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সবি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী জি কি মন কি বাত কা হিসা বন সকতে হ্যায়, ইসকে লিয়ে আপ আপনা সুঝাও 29 মই তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায় ইয়া ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায়। আপনা সুঝাও নমো অ্যাপ ইয়া মাই গভ কে ওপেন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যায় ইয়া পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী দিল্লি পর ভি ভেজ সকতে হ্যায়। তো ইয়াদ রাখে রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: সমাধান সমারোহ 2026 বন্ধুগণ, মাননীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন থিবা পারিবারিক বিবাদ, দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ মামলা, চেক বাউন্স মামলা, ভূ অধিগ্রহণ জনিত মামলা, রফা যোগ্য ফৌজদারি মামলা, শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথিরে আপোষ বুঝামণা হেবা সম্ভব, আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লি ঠারে ফয়সলা করা যিব। এহার সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 15100 রে যোগাযোগ করন্তু।
2: প্রজার করছু নারী মহল।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রচার করছো আপনার এসএমএস মাধ্যমে ओडिया आल्बम एवं लघु संगीतर कार्यक्रम चिरहरित।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অ্যালবমর পরবর্তী গীতটুকু গাইছেন কুমার বাপি এবং তপ মিশ্রা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরে পরে পুনি আম পাখকু গোটে এসএমএস আসি পৌঁছিছি। ପଠାଇଛନ୍ତି ଚନ୍ଦ୍ରକାନ୍ତ ପୃଷ୍ଟି ଗୋପାଳପୁର ନିଶ୍ଚନ୍ତ କୋଇଲି କଟକରୁ। ଆପଣ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଇରା ମହାନ୍ତି ଗାଇଥିବା ଆଲବମ୍ର ଗୀତଟି ଶୁଣିବା ପାଇଁ। ଗୀତଟି ହେଲା ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ଓଠ ଟିକେ ଖୋଲ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଏହି ଗୀତଟି ଆମର ଅଭିଲେଖାଗାରରେ ନଥିବାରୁ ଆମେ ଇରା ମହାନ୍ତି ଗାଇଥିବା ଗୋଟିଏ ଗୀତ ଆପଣଙ୍କୁ ଶୁଣାଇ ଦେଉଛୁ। ଆଶା କରେ ଆମ ପସନ୍ଦର ଗୀତ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଭଲ ଲାଗିବ।

0: শ্রোতা বন্ধু শুভ সন্ধ্যা স্বাগত করছো যুববাণীর এক স্বতন্ত্র কার্যক্রমক আজির কার্যক্রমে মু আছি আপনার সাথী বিশ্বজিতা
1: আউ মু আপনার অতিথি উপস্থাপিকা শ্রীয়াশিবানী
0: হ্যাঁ শ্রোতা বন্ধু আজ আমসহ কার্যক্রমে অছন্তি কেএমবিবি সাইন্স হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হইতিবা আকাশবাণী @90 বক্তৃতা প্রতিযোগিতার বিজেতা শ্রীয়াশিবানী ধল।
2: বন্ধু যুবশক্তি হচ্ছে এক দেশের সবুঠার বড় সম্পদ এক দেশের উন্নতি প্রগতি ও ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের যুবপিঢ়ি উপরে বর্তমান সবুঠু অধিক যুবশক্তি থিবা দেশ হচ্ছে আম ভারত হ্যাঁ আম দেশের যুবপিঢ়ি আজ শিক্ষা বিজ্ঞান ক্রীড়া কৃষি সেনাবাহিনী ও প্রযুক্তি বিদ্যা ক্ষেত্রে নিজের প্রতিভা দেখাই সারা বিশ্বরে ভারতের গৌরব বড়াইছে দেশকু আহুরি আগকু নেবারে এবং বিশ্ব দরবারে ভারতকু শক্তিশালী রাষ্ট্রে পরিণত করিবারে যুবপিঢ়ির রয়েছে প্রমুখ ভূমিকা।
0: হ্যাঁ বন্ধু যেউ দেশের যুবপিঢ়ি যেতে তৎপর এবং কর্মনিষ্ঠ সে দেশ সেতে উন্নত কিন্তু বর্তমান এই উন্নতি পথরে দেখিবাকু মিলিছে ব্যতিক্রম আজির যুববর্গ বাটহুড়ি ধীরে ধীরে নিজের লক্ষ্য পথরু দূরেই চালিছন্তি আমার অনেকাংশ যুববন্ধু মানে দিনক দিন কুপথগামী হেবাকু লাগিছন্তি নিজ জীবনর লক্ষ্যকু ভুলি ভবিষ্যতরে চিন্তা নকরি অবাটরে যাবাকু লাগিছন্তি নিজ জীবনকু কিপরি সরস সুন্দর করি গড়ি তোলি হেব সে কথা ভুলি যাউছন্তি। এই সব ব্যতিক্রমর প্রমুখ কারণ সাজিছি নিশা অর্থাৎ মাদক দ্রব্য নিশা সেবনক গুরুত্ব দিয়ে যুবপিঢ়ি ভুলে যাচ্ছেন এ সমাজর নীতি নিয়ম সংসার প্রতি দায়িত্ব কর্তব্য ও নিজ জীবনর লক্ষ্যক।
2: বন্ধু এক মুহূর্তর নিশা সমগ্র জীবনর নিরাশা নিশা হচ্ছে সেই অগ্নি যা আরম্ভে মজা লাগে কিন্তু শেষে সম্পূর্ণ জীবনক জলাই দিয়ে শরীর মন পরিবার ভবিষ্যৎ সবুকু ধ্বংস করে দিয়ে। এই নিশা এমিতি এক ফান্দ যেউথেরে প্রবেশ করিলে বাহারিবা কষ্ট এহা গোটিয়ে এমিতি নীরব শত্রু যা হসি হসি মানিষকু মৃত্যুর গভীর অন্ধারকু টানি নেইছি আজি যাহা ছোট অভ্যাস লাগে তাহা আগামী কালির জীবন ধ্বংসর কারণ হয়ে যায়।
0: হ্যাঁ বন্ধু বিগত কিছু বর্ষ হেব দেখা যাইছে যুববর্গ নিশা সেবনক ক্রেজ বা নিজের সৌক বলে মানি নেউছন্তি এবং নিশা সেবনক দৈনন্দিন জীবনর অংশ করে নেউছন্তি জনাতরে কিংবা অজনাতরে থরে নিশা সেবন করিবা পরে বারম্বার নিশা সেবন করিবা পাই ইচ্ছা প্রকাশ করুছন্তি নিশা সেবনর কুপরিণাম বিষয়ে জানিবা পরে মধ্য সেমানে আউ নিশা কবলরু মুকুলি পারুনাহান্তি।
2: হ্যাঁ বন্ধু কথার অছি বৈষ্যনং বিনাশস্য মূলং আরোগ্যং জীবনস্য মূলং অর্থাৎ নিশা হচ্ছে ধ্বংসর মূল স্বাস্থ্য হচ্ছে জীবনর মূল আম স্বাস্থ্য আম সম্পদ এই নিশা সেবনর প্রভাব সমাজ যুবপিঢ়ি পরিবেশ সবুটি বর্তমান দেখিবাকু মিলুছি।
0: হ্যাঁ বন্ধু কেবল ভারত নুহে বিশ্বস্তরের মধ্যে এই নিশা সেবন পালটিছি মুন্ড বিন্ধার কারণ বিশ্বরে প্রায় প্রত্যেক রাষ্ট্রর যুবক যুবতী মানে নিশা কবলিত তেণু বিশ্বস্তরের নিশাকু দমন করা যাই এক নিশামুক্ত বিশ্বর স্বপ্নক সাকার করিবা পাই প্রতিবর্ষ মে মাস 31 তারিখক বিশ্ব তমাকু নিষেধ দিবস ভাবে পালন করা যাই থাকে।
2: বিশ্ব স্বাস্থ্য সংগঠন বা WHO দ্বারা 1887 মাসিয়ারে বিশ্ব তম্বাকু নিষেধ দিবস প্রতিষ্ঠা করা যাইথিলা যাহাদ্বারা তম্বাকু বা নিশা সেবন দ্বারা হেউথিবা মৃত্যু এবং রোগ প্রতি বিশ্ব দৃষ্টি আকর্ষণ করি তাহাকু নিবারণ করিবারে আগভর হেব সমস্ত তম্বাকু উৎপাদরু 24 ঘন্টা পর্যন্ত দূরেই রহিবাকু উৎসাহিত করিবা পাই প্রতিবর্ষ মে 31 তারিখরে এয়া পালন করা যায়।
0: তেবে বন্ধু ওয়ার্ল্ড নো তম্বাকু ডে অর্থাৎ বিশ্ব তম্বাকু নিষেধ দিবস অবসরে আজির এই স্বতন্ত্র কার্যক্রমে রয়েছে এক দলগত আলোচনা যাহার বিষয়বস্তু রয়েছে নিশামুক্ত যুব সমাজ এক কল্পনা না বাস্তবতা

শ্রোতা বন্ধু, আম দেশর উন্নতি পাই বর্তমান সময়রে ভারত সরকার ওড়িশা সহিত সমগ্র দেশরে অনেক সামাজিক ও আর্থিক যোজনামান করুছন্তি। আও এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য রয়েছে গ্রাম ও গরিব লোকমানকর উন্নতি, বিশেষ করে নারীমানকর স্বাস্থ্য, শিক্ষা, স্বাবলম্বন ও সম্মান পাই সহযোগ করিবা। এইভাবে বিভিন্ন যোজনামান মধ্যরু সুভদ্রা যোজনাটি হেউছি অন্যতম। এই সুভদ্রা যোজনা হেউছি ওড়িশা সরকারঙ্ক দ্বারা প্রস্তাবিত এক গুরুত্বপূর্ণ যোজনা, যাহার লক্ষ্য মহিলামানঙ্কু আর্থিকভাবে সশক্ত করিবা, ওড়িশার প্রত্যেক মা ভুনিমানঙ্কু প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেবা।

শ্রোতা বন্ধু নমস্কার, আপনার স্বাগত জনাই আমি আরম্ভ করুছু আজির খেলা দুনিয়া কার্যক্রম। উপস্থাপনার মু রমাকান্ত প্রধান। রাঞ্চির বিরসা মুন্ডা স্টাডিয়াম ট্র্যাক্রে নূয় ইতিহাস রচিছন্তি পঞ্জাবর গুরিন্দর বীর সিং। সে পুরুষ 100 মিটর কু 10.0 সেকেন্ডে দৌড়ি নূয় জাতীয় রেকর্ড প্রতিষ্ঠা করা সহ ভারতের দ্রুততম পুরুষ হবার গৌরব লাভ করেছেন। রাঞ্চির বিরসা মুন্ডা স্টাডিয়ামে চালিথিবা 29তম জাতীয় সিনিয়র আথলেটিক্স ফেডারেশন কপ্র পুরুষ 100 মিটর ফাইনাল অতি রোমাঞ্চকর এবং আকর্ষণীয় হয়েছিল। প্রথমে সেমিফাইনালে কড়া টক্কর হয়েছিল, মাত্র কিছু মিনিট ব্যবধানে দুইটি জাতীয় রেকর্ড প্রতিষ্ঠা হয়েছিল। হিট একরে গুরিন্দর বীর প্রথমে 10.17 সেকেন্ডে দৌড়ি অনিমেষ কুজরক রেকর্ড ভঙ্গ করে, পুঁ হিট দুই অনিমেষ 10.15 সেকেন্ডে দৌড়ি গুরিন্দর বীর সিং রেকর্ড ভঙ্গ করে। অপেক্ষা লা ফাইনাল কিছু নিশ্চিত চমৎকার দেখা মিলব। রিলায়েন্স প্রতিনিধিত্ব করুবা গুরিন্দর বীর সিং 10.17, ওড়িশার প্রতিনিধিত্ব করুবা অনিমেষ 10.15, রিলায়েন্স প্রণব প্রমোদ গৌরব 10.30, ওড়িশার লালুপ্রসাদ ভোই 10.38, বিহারর বিভাস্কর কুমার 10.36, রেলবাইর মানব আর 10.41, হরিয়ানার নুরুজাত 10.41 এবং তামিলনাড়ুর শ্যাম বসন্ত 10.45 ফাইনালে দৌড়ুলে। ট্র্যাক্রে গুরিন্দর বীর গতি অতি অবিশ্বসনীয় লা, সমস্ত পছরে পকাই সে 10.0 সেকেন্ড প্রথম স্থান হাসল করে। অনিমেষক 10.15 সেকেন্ড রেকর্ড সে ভঙ্গ করে অতি অভূত টাইমিং দিয়ে 10.20 সেকেন্ডে দৌড় শেষ করে অনিমেষ দ্বিতীয় স্থান সহ রৌপ্য এবং প্রণব 10.29 সেকেন্ড সহ ব্রোঞ্জ পদক জিতিলে। ওড়িশার লালুপ্রসাদ 10.46 সেকেন্ড সহ পঞ্চম স্থান রইতিলে। গুরিন্দর বীর নূয় জাতীয় রেকর্ড সহ নূয় মিট রেকর্ড মধ্যে প্রতিষ্ঠা করে আগামী রাজ্যগোষ্ঠী ক্রীড়াকু যোগ্যতা হাসল করেছেন। উজবেকিস্তানে আয়োজিত এফআইজি বিশ্ব চ্যালেঞ্জ কপ্রে জিমনাস্ট প্রণতি নায়ক রৌপ্য পদক জিতিছন্তি। সে মহিলা ভোল্টে বেশ উন্নত প্রদর্শন করে ফাইনাল উন্নীত হয়েছিল। 10.025 পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থান সহ রৌপ্যের সন্তুষ্ট রয়েছে। প্রণতিক ঘর পশ্চিমবঙ্গ হয়েছিল বেড়ে সে ভুবনেশ্বর কলিঙ্গ স্টাডিয়ামে জিমনাস্টিক উচ্চ প্রদর্শন কেন্দ্রে অভ্যাস করতে এবং নিয়মিত ভাবে ওড়িশা দলর প্রতিনিধিত্ব করে আসছেন। ওড়িশার বিস্ময় পারা তীরন্দাজ তারকা পায়ল আগামী এশীয় ক্রীড়াকু যোগ্যতা হাসল করেছেন। সে মহিলা কম্পাউন্ড বর্গরে প্রতিনিধিত্ব করবে। ঘোষিত ভারতীয় দলরে পায়ল সামিল হয়েছেন। গত এপ্রিল মাসে ব্যাংককরে আয়োজিত বিশ্ব তীরন্দাজি পারা সিরিজে অলিম্পিয়ান শীতল দেবীকে সে পরাজিত করে স্বর্ণ জিতিছিলেন।

0: গোটে টেলিফোন দেখন্তু আপনা আমকু সাহায্য কলে আমি এটু শীঘ্র চালি যাই পারিব এতে আপনকর বি মঙ্গল
1: তুমি নিজ মঙ্গল বিষয়ে হি চিন্তা কর মো পাই ব্যস্ত হওয়ার দরকার নাই আর তুমি যদি ভাবুথাও তোম পকেটে পিস্তল আছে বলে মু ডররে তোমাকে সাহায্য করিবি তবে সেইটা তোমার ভুল ধারণা
0: আরে তু এটিকি চালি আসিলু
2: ব্যস্ত হওয়া দরকার নাই পছপট দরজারে মু চাবি লগে দিয়েছি
0: আউ টিকে আগর উপরে রাস্তার অবস্থা লক্ষ্য করুথলে এবে আউ খালি পুলিশ নুহতে প্যারামিলিটারি ফোর্স বি রাস্তায় ছাই হয়ে
2: পছপট অবস্থা বি তদ্রূপ বিএসএফ জবান আউ কমান্ড বাহিনী ভর্তি আমি যন্ত্রে পড়ে যাইছে যো এটু বাহারি যাবার উপায় নাই
0: কেতে দূরে সেমানে অছন্তে
2: এ ঘরর পছপটে অনাবনা জঙ্গলটি অছি প্রায় অধ কিলোমিটার হব তারি ভিতরে সেমানে পৈতরা মারছন্তি
0: কেতে বাট পর্যন্ত তু যাইছিলু
2: জঙ্গল মঝি পর্যন্ত জঙ্গল সে পাখে নই
0: শেষ পর্যন্ত সেইটা হি আমার যা বাট হয়ে পারে
2: পাগল হইলু তা ভিতরে কেতে সংখ্যার কমান্ডো অছন্তি কি জানে
0: কেতে সংখ্যার থাই পারে বলে ভাবুছু
2: কাহিকি তু কোন সেমানকু মুকালা করিয়া কথা ভাবুছু
0: যদি আউ কিছু উপায় ন মিলে তবে তাই হয়ে তো করিয়া পড়ি পারে
2: তো মুন্ড ফুন্ড খারাপ হয়েছে না কোন সেটি সিকিউরিটি ফোর্সর ছাউনি পড়ছি জানু
0: আউ কোন ইয়া ভিতরে দিন পর দিন লুচি থবু বাহারি বক্ত পড়ব নিশ্চয়
2: হলে কেমিতি বাহারিবা সে মানুক হাতরে অটোমেটিক রাইফল আউ আম হাতরে দিটা পিস্তল
0: পঞ্চট আরডিএক্স বোমার শক্তি কিছু কম নুহে কিম জ্যোতিপুর আর্মি এই জিনিস কেবে দেখি নথিবে
2: আচ্ছা জিল সাহেবঙ্কু খবর দিই হন্তানি সে যেমিতি হেলে আমাকে মুকুলে নিহতে
0: কিন্তু কেমিতি খবর দিয়ে যাব
2: টেলিফোনরে আচ্ছা তাঙ্কো টেলিফোন নম্বর তু জানু
0: টেলিফোন ব্যবহার করিবা আমা পাই বিপজ্জনক হই পারে
2: আরে আমি কাহে কি টেলিফোন করিবা আউ কোন কেই নাতি
0: আউ কি মিস্টার সামন্ত
2: মিস্টার সামন্ত সে কি
0: আমি যাহা করে আশ্রয় নিয়েছু তা না মিস্টার আর ভি সামন্ত রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট
2: তো তাকে টেলিফোন করিবা কইতুলু
0: কইতিলে হেলে সে আব কথা রক্ষে বলে মনে হউনি
2: নাক উপরে গোটা ঘুষি বসাই দেলে তো বাবা যে সে রক্ষিব
0: না তো সেমতি কিছু করিবুনি
2: কাই কি
0: তো মিস্টার বা মিস্টার সামন্ত দের হাত দেবুনি
2: হাত দেবিনি সেমানে কোন তোর শাশু শ্বশুর হুঁতি হইরে কাহি সেমানকর তো ঝিও পিও কেহি দিশু নাহান্তি
0: তু জানু কিম এমিসর লিডর হচ্ছে মু আর এইটা তো প্রতি মোর অর্ডার আর বেশি বক বক নই ব্যাগ রে কোন বার কর মতে ভীষণ ভোক লাগিলানি
2: ব্যাগ ভিতরে বোমা আছে নে
0: হা আরে রাগুছু কাই কি এতিকি
2: সেতিকি
0: সে পছপটে একা একা সার দেইথবু আউ আসিব কোঠু
2: মো আদু খাইনি কালি রাতেরু সে পাউরুটি খণ্ডক এমতি পড়ছি
0: এটা তো জনকু বি হবনি
2: আরে তু খা মতো বকো নাই
0: আরে ইয়ার মরিবু তো গুলিরে মরিবু ন খাই মরিবু কাহি কি নে এইটাকে 50-50 কর দবা ধর
2: ও হো কহিলি না মতো বকো নাই
0: ভক আছে মু জানে আরে যাব দেখা যিব তুই এমতি ব্যস্ত হচ্ছু কাহি কি
2: কেমিতি ব্যস্ত হবি নি এইঠি আমার রহিবা 4 ঘন্টা হেগরানি অথচ তু কিছু চিন্তা করুনু কম না লিডার
0: মু কিছু চিন্তা করলি বলে তু কেম জানলু এই দেখ মো নোটবুক দেখ জিল সাহেব সাঙ্গে কোড কন্টাক্ট করিয়া পে মো চিঠি ড্রাফট করি সারিছি
2: কিন্তু টেলিফোন করিব কি তু তো কহুছু সামন্ত আম কথা রাখিবনি আউ তা দেহরে হাত দেবা পাই তু বি মনা করছু তবে
0: দেখি দুনিয়ার সব মানুষ সমান নহতি তু যে মেথড রে কথাবার্তা করিয়া পে চাউছু তা এঠি কাম দবনি
2: তবে তু আউ কিছু মেথড কথা চিন্তা কর
0: সামন্ত পাখে কিছু মেথর কাম দেলা ভাই মনে হওনি সে গোটে অলগা প্রকার মানুষ তু দেখুছু সে বা তা স্ত্রী আমাকে টিকে বি ডরু নাহাঁ
2: সেয়া তো মু দেখুছি
0: কিন্তু মোর বিশ্বাস সে আমাকে সাহায্য করিব সবুঠ বেশি সাহায্য করিব
2: কেমিতি জানিলু
0: মানুষ চরিত্রকে পড়িয়া অভ্যাস কর তু বি জানিপারিবু কি
3: ভোক হেলা না নাই
2: সে কোন
3: খাদ্য তোমা দুই জনক পাই তুমি খাও মু তোমা পাই পানি আনছি
0: দে আরম্ভ কর
2: আমি এসো খাইবা উচিত বলি তু ভাবুছু
0: উচিত নে গাই কি কোন বিষ বিষ বিষাই তো বলি ভাবুছু আরে নাই यार এই দেখ মু খাউছি
2: জো
0: আরে আরে জো হাতরে ধরছ গাই যে
2: নাই জো না এ খাদ্য তো খাই পারবুনি
0: কি নির্বোধতার গটা সীমা থাকে কি মু দেখুছি তুই সে সীমা টপি করলি মহা তো ছাড়
2: নাই
0: দেখ

জানিছিল যে মিসেস সামন্ত কন সংকেত দেলে তুমি বুঝি পকাই থাকত আর তুমি জানো পুলিশ আমি কন কহিগলে টেলিফোন রিসিভারটি খালি উঠাইলে হি তুমি এটি অছ বলে সে জানিবে কিছু কহিবা দরকার নাই আউরি বি জানি রখ এ ঘর বা আমার জীবন প্রতি আমার খুব গোটা অ্যাটাচমেন্ট নাই কোনসি পরিণাম প্রতি আমার ভয় নাই বুঝিল তুমি যদি ভূত নহি মনিষ হইতিব তবে আউ থরে বি আমকো বোমা পিস্তল ভয় দেখিব নাই আসো সীতা সকাল তো তুমি কিছু খাইন আসো মো সঙ্গে

0: কথা সে বাহারে কহিদব, কালে তুমি ধরা পড়িযিব।
1: হ্যাঁ, কালে তুমি ধরা পড়িযিব, সেইথিপাইঁ পিলাটার তন্টি চিপি মারিদেবাকে তুমি কেবে হেলে পছাইবনি। তুম জীবনটাকে তোমার এতে লোভ, একা তুমি বঞ্চিব, আর সমস্ত রাস্তার কুকুর পরি গুলি করে মারিব না?
0: সীতা না সীতা প্লিজ,
1: বসরে যাওতিবা নিরীহ মানুষ গুড়াকু বসরু ঘষারি আনি গুলিরে ছাই দেব, লোকঙ্ক ঘর ভিতরে পশি পিলা বুড়া স্ত্রী লোক সমস্ত নির্বিকার খুন করিব, কাহি কি কো অধিকার?
0: সীতা সীতা প্লিজ ডোন্ট বি ইমোশনাল প্লিজ।
1: এ ফটো, এ ফটো কো দেখুছ? দেখ দেখুছ ইয়াকু? আজি তার জন্মদিন, আজি তো তাকো 23 পুরি 24 চলে থাকতা, কোয়ারে গলা সি, কোয়ারে গলা, কোটি হচি গলা, কোটি সে হচি গলা, বস আটকে ঘোষারি আনি সমস্ত কুকড়া মচ মচ পিচু রাস্তাটা কো তোমার রক্তরে লাল করে দিল, কাহি কি কোন অপরাধ করে দিল, যে কি অপরাধ করে দিল?
0: সীতা মনে করছে, সীতা
2: সেন্সলেস হয়ে গেলে বোধ হয়।
0: সীতা
3: এই পানি নিয়ন্ত্রণ

0: আরে আপন এই যে শোয় না মিস্টার সামন্ত,
1: কেমিতি শোয়বি?
2: মো ঘরে অতিথি মানে আশঙ্কা ও দুশ্চিন্তার বিব্রত ছিলা বেড়ে মতে কন নিদ হব?
0: ইয়ে তো আমার নিত্যদিনিয়া জীবন, আশঙ্কা সন্দেহ ও সতর্কতা আমার নিঃশ্বাসের মিশি রয়েছে। বেড়ে বেড়ে লগাতার চারি পাঁচ রাতে আমি অনিদ্রায় কটাও, তেমন আমি চিন্তা না করে আপনার শোয় পড়বে যা।
2: কিন্তু কাহিঁকি কঠিন সাধনা, কো লক্ষ্য পাই? এ প্রশ্ন মোর নুহে, তোমার সহকর্মী তথা অন্তরঙ্গ বন্ধু কিমরে প্রশ্ন। তোমার লক্ষ্য কোন সতরে বড়?
0: আমার লক্ষ্য নিশ্চিত ভাবে বড়, সেরিস্তান সেরিস্তান গঠন পাই যা কিছু কলে বি অপরাধ নুহে।
2: সেটি ব্রাউন সুগার ভি মারাত্মক ড্রগস বি চোরা চালাণ করা যাই পারে।
0: সংগ্রাম চলাই রক্ষা পাই অনেক অস্ত্রশস্ত্র গোলা বারুদ দরকার, আর তাপরে দরকার প্রচুর অর্থ। কোথা আসিব সে সব?
2: তুমি তো পুরাপুরি যুক্তিযুক্ত কথা কৌচ, তথাপি তুম বন্ধুটির মনের সন্দেহ কাইকি?
0: সমস্ত সব কথা বুঝে হুয়ে নি কি আম অর্গানাইজেসন জন সাধারণ কর্মী মাত্র, বুঝিবা বা চিন্তা করিবা তার দায়িত্ব নুহে। আপনার বুঝিবা ভাল শক্তি মোর না। আপনার যদি ভাবুথান্তি যে আপনার ঘরে আমাকে টিকে আশ্রয় দিয়েছেন বলে আমার আইডিওলোজি কু আপনার বদলাই দেবে, তবে আপনার ভুল বুঝিছেন। আকিম পছ দরজা পাখে অপেক্ষা করিবা, গোটায় বাজিব কা মাত্র পাঁচ মিনিট।
3: আমি আসছি মিস্টার সামন্ত।
4: এটি একুটিয়া বসে কোন চিন্তা করছ? শোইবনি?
2: শোয় পড়লে রাতে কোন আসিব? কিন্তু তুমি উঠে আসলো কাইকি?
4: তুমি এটি একুটিয়া বসিব আর মু যাই শোয় পড়িবি?
2: সে দুইজন কোন করছেন?
4: পছ পাখ দ্বার পাখে দুইটা চেয়ার পকাই বসছেন।
2: মো দুঃখ রয়েগাল সীতা, মু সেমানকু বদলাই পারলি নাই, আর অল্প সময় পরে সেমানে এটু চালি যাবে।
4: সেমানকু বদলাইবা কোন সম্ভব?
2: অসম্ভব নুহে। মু তো ভাবুছি আর যদি কিছু সময় সেমানে এটি রয়ে যাইতে তেবে।
4: হেই, সেমানে আসছেন।
0: আমি আসছু মিস্টার সামন্ত, গুড নাইট।
3: মতে ক্ষমা করবি মিসেস সামন্ত, আপনকু অনেক কষ্ট দিয়েছি, নমস্কার।
4: যাও বাবা, ঈশ্বর তোম মানুষ মঙ্গল করত।
2: দেখ যদি কিছু অসুবিধা হুয়ে ফেরি আসিব, আউ দুই চার দিন তোমাকে মো ঘরে রহলে বি মোর কিছু আপত্তি নাই।
0: নাই কিছু অসুবিধা নাই, জেল সাহেব আমার সব সুবিধা করে দিয়েছেন। চাল কি আসতে জেল সাহেব?
5: হ্যাঁ তুমি দুইজন চলো, হ্যাঁ মু এমান কথা বুঝে দিয়ে যাচ্ছে। হ্যাঁ
3: জেল সাহেব কোন বুঝবে?
0: নো জিল স্যার, নো।
3: আপনি কাম করি পারবেন জিল স্যার?
5: ব্যস্ত হবার কিছু নাই, এথিরে সাইলেন্সার লাগিছে, খন্ডে কাঠি ভাঙ্গিলে যেতিকি শব্দ হব ইয়ে তাঠু বি কম হব। হ্যাঁ চলো চলো, তুমি চলো বাহার কু চলো।
0: নাই জিল স্যার, এমন কো আপনি মারি পারিবেন নি।
5: কাই কাই কাই কাই কে? হ্যাঁ এমানঙ্ক ঘরে চারি খণ্ড রুটি খাই দেইছ সেইত পাই? হ্যাঁ এই তোমার শিক্ষা?
2: নাই বেইমানির শিক্ষাটা তুমি এবে পূরণ করে দিও। মোর ধারণা ছিল অন্ধারিগড়ের তালিম কেন্দ্র এমানঙ্ক এমতি বিপদগামী করেছি, হেলে দেখুছি জ্যোতিপুরে তোম ভলি দলালঙ্কর বি কিছুটা ভূমিকা রয়েছে।
5: জো বেটা, তুমি কহুছিল না এ লোকটা বিনা মতলবরে তোমাকে সাহায্য করুছি। হ্যাঁ বহুত ভালো লোক।
3: ক্ষতি
5: করে সারিবা পরে মারিবি। মাই ডিয়ার কিম, বিপদ আসিবা আগরু হি বিপদকে সাফ করে দেওয়া দরকার। হ্যাঁ এমানকে এটি জীবন্ত ছাড়ি দেই তুমি কেতে বাট যাইপারিব? হ্যাঁ এমানঙ্ক হাত পাখর টেলিফোন র দূরতা যেতিকি। হ্যাঁ
0: মু আপনকু জবাব দউছি জেল সাহেব, আমি এই স্থান ছাড়ি চালি যাবার পরে বি এমানে পুলিশকু ইনফরমেশন দেবে নি।
3: আপনকর যদি তথাপি সন্দেহ আসছি তেবে আমি টেলিফোন লাইন কাটি দউছু, হেলে আপন এমানকু বঞ্চিবাকু দিওন্তু জেল সাহেব।
5: বঞ্চিবাকু ছাড়ি দেবি নিজে মরিবা পে? হ্যাঁ আরে তুমি তো রাতে পাইলা বেড়ু রণপুর সীমা ঠারু পচাশ কোষ দূরে থিব, তোমার কোন প্রবলেম? হ্যাঁ হলে মু তো এইটি রহিবি না।
0: আপন এ ঘরে কাহ ফেলে খুন করি পারিবেনি মিস্টার জেল?
5: হ্যাঁ ତୁମ ଗଳାର ସ୍ୱରଟା କେମିତି ଅଲଗା ଅଲଗା ଶୁଣାଗଲା ମିଷ୍ଟର ଜୋ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আসন্তু শুনিবা কেতোটি আধুনিক গীত। প্রথমে শিল্পী মহাপাত্র মিনতী ভঞ্জ, শিল্পীঙ্ক কণ্ঠরে মনোরমা বিশ্বাল মহাপাত্রঙ্କ ରଚନା।

সঙ্গে বিষ মিশ্রিত ক্ষীর পাত্র পড়িক প্রাণ বিসর্জন কর পণ্ডিত আপনার এপট লক্ষ্য করবে বেড় রতরত হয়ে আসিলা এই সম্পর্ক আপন মানকর কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ বৈদেশ বিলাস প্রমাণ করতে আরে ইয়ে পালা দশ মাত্রায় গোটা গীত আনে।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর গীত শুণা পাই এসএমএস করন্তু 09495963210 নম্বর আমি রহিলু আপন মানকর এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসি সারিছি, চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কেউঠ আসিছি, কি পঠাইছন্তি। তেবে প্রথম এসএমএস টি পঠাইছন্তি নারায়ণ প্রধান, বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জামরু। শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি কথাচিত্র হমরাজর গীত তুম অগর সাথ দেনে কো ওয়াদা করো, এই গীতটিকে গাইছন্তি মহেন্দ্র কাপুর। তেবে শ্রোতা বন্ধু আপনকর অনুরোধর গীতটি আমি প্রচার করুছু, শুনি নিয়ন্তু।

খুব সুন্দর গীতটি অনুরোধ আসিছি। কথাচিত্র চকা চকা ভৌঁড়ির গীত বন্ধুটি খুঁজু খুঁজু পাইছি যাহাকু সে আজি মোর বধু। গীতটি গাইছন্তি রতিকান্ত শতপথী এবং তৃপ্তি দাস। তেবে অনুরোধ করিছন্তি প্রমোদ কুমার সাহু, ডিহ সাহি, কাদুয়াপড়া, জগৎসিংপুর।